ধৌন তুবিডাউয়ে তেহেন মিহিনী ক সাল্লাদা এবদা তেনা হেনেন আমসে হো হদি দানে আদে তুন উম্ব তুনা না তু তেদনে ওন উধাই হিদাব এহেনো দিওয়াতি ভিদাব গাল মিন্দায়নো ওন উধাই মিং ক দুকান দন্নে এহে আরে আন শাদ গিক সিন এহে আরে ওয়েত আরিদ গিক সিন এহে আরে আন ওয়েন দল্লিব এহে এতেন তে এদলিবনে তুয়া হো এ আইওয়া উম্বরে তুমামাল এফতিক দামতিনি উম্বতিও হাদিদানেয় হেনিন নিসারি ও তুকনা তুনা দাইন নিসারি ওকনা আউরে দায় বদা ইন্নিয়া দোকনা লাভ দায় বদা ইন্নিয়া দোকনা বে তুনা তিদা এন হেনিন উম্বতিও হাদিদ নে নেয় ও তক আউল উন ও তক দল্লিব তক এক এক রাবে দল্লিবে ক উম্বরু উন রাবে দল্লিবে গুদান হো আর রিও নান হো আর রিও তিন্দিয়ে ক ও তোনা বরুক দিলিবে তিন্দিও দাইন দল্লিবা শাবুব না দল্লিবা তোন শিবতি দায়িত্ব কতিয়ক দায় দুলুব দল্লিবায়া উধারে এনো কো মিড্ডা কর্রিফায়া ফায়দে কর্রিফা এ তানে না তিন্দিয়ায়া এ দায়িত্ব তিন্দিয়ায়া আরে তোন তোকন দিলব হা হা এয়া গিকসা তিন্দিও উগিগিস্ত উকন মিশু আমাগ্ন ওধে কেথে আমাগ্ন তিনিওয়ে ক লেইত লেইত বিতকাইত বরক কেতিরিশে দোক আরাওয়ে কেতিরিশে তোমাগি তু ও শাবুব তু কত কে কানে আমসে দুকান তে বরিয়েক রাবে তে বরিয়েক উন রাবে উন জামান এ বারি দই কাতাব জামান দই কাতাব এ কাতিনে তে হে উম মর মর জামানে মর জামানে তিশবুব এ দনে তকারা এ হেন ইমবতে জামান শুবিত শাবুব না তিশবুব ইমবরে তিনি ওয়ায়া আরে জামান ফায়া মেনে তু কারা উমবতো ইয়কসেতি গি ফিদনে তিংগি দা গি গিস্তিনিয়া লে তিন্দিয়েক তুমাদ্দা বরিও তে ফে তুমবতো আনহাত তে কাতি তোমাদ্দ তেন হদিও ও দই কিত রেশিত বে তুনাতি দা দাইন তিশিশবোবি তিনিওয়ে তোনাত তুন তুরাও না না তু তিন্দিয়েক তু তো উরাবে কতিয়েক তুম আরে কতিয়েক উন্দ খুদরাওয়াত একাতিনেক বাবিঞ্জেল একাতিয়েক গিরগির একাতিয়েক আফরেইও আফরেই কারাই নসরিকা এনোকব কিতিয়ে উম্বরো আফরেই বগদা সেতিত উদাইব শিবিফতিত শিশবোবি শুগুডিত দেগিগিস্তিনে দন তু বিডাবি দায়েব শাল্লা দা তেনা গালে করো শাল্লা মিকৃতিত ওমকির উদায়েব দই তওয়া তেনা হেন হল্লান হুয়া দিনে তোন উন ওধাই দুকানে উয়া আন ইন ইন দা রাবি গিক সিং ওয়া ইমবারিও হাদিদ নাই তোন তো দাই ওধাই হিনা তুন তে মগে ও ফিদনা দা সানা বিমবতিও ইম বলিব দিও কনমিয়াদি মাসে হাদিদ নাই হেন ও তোন উন তেন হল্লান হাদিদানে নাতি শাত তে কতিয়ক তোশ তোকন তো শাত আমসে গিক সা তিন্দিয়ে ক বরুক তোয়া হর্রি দো দায় থা আতি হর্রি দায়া মল্লা তোয়া আসে দাসে তি ওধাই রুবো কিলো ও নুস কিলো ও ওয়ের ও তিনিও বেন ও দোর ও তোয়াজ ও মেজান তো দাম তিনি নাতি দায় দা ও জিনে তি তিনি ওয়ায়া তু শারে তোকন শিবিপতি বৈতারে সে তোপতি শম্বি বদাই তিকতিয়ে বিত্তায় আমাক তিকতিয়ে ওধাই লেইত কে তিরেশিত আরে তোশ উন ও দোর উগিক সা তেরনে তিফ দই কুমেনেক ওয়েন দই কুমতেক বেন ওদর নদিফ মিনান নহস মিনান দাসিত উম্বতো তোকন গতিত নি আয়া না না তু তিন্দিয়ে উম্বতো তিফ দই দায়তিত দই কুমেতিত মল্ল দিনিওয়ে ক উধাই ইমকেন উম্বতো কিতরিশিত ইমকেন দায়ব কিতে বিত উম্বতো মল্ল বরক কিতরিশিত দোক দোক দাইন কিতে হারাম হইতে তোশিকা বিতো নাতি দায় উম্বতো গুনো খৈদিন তুন তুরাও না না তু তিন্দিয়ে রবে বুয়ের গিক সা তিন্দিও হ্যাডি কাতিনেক ওয়ারে কাতিনেক ইদায়ব খি দন্নে আ এমক হুই দিত এমক খি এমক হুই দিত ইদায়ব খি দিত মল্ল হর কাতিয়েক এর কাতিয়েক দাইন ওধাই তিনি উধাই উনাই এহেন তু নিসারি ওয়ে তুক না তিকন না দাইন নিসারি ওকনা ও তো না থো হাদি দনে ও তক রবে গিক সি নি ওয়া ও রাও হো ইনি নো হো ইনি নন আরে নাথ শম্বিব ইদায়ব ইন্দিয়ে তো না ওয়া তোন তু ইনিনে তোকন মিড্ডা ইনিনে তোনাও শিবিপচি তোন তু দায়িত ইনিনে তোন উম্বতু আরিউ আরে উন তুমেজান বাবা ডিন আনন্দ দুকানে বেফেন তুমেজান দায় ওয়াজিন আউজিন আনা উম্বতু বারে ক্রঞ্চি দোকনা হারাম হই বাতো শিক্কা বানা কবে তো নাতি দা উম্বতু মুহিমিত তুরাও তিতেন তি দায় তি গিগসে গি গি গিস্তেন উম্বতে শগড় হরুয়া দেহেন সুগুন্না তো ধাই দা দেলেবনা আরে আন তেকনা তো তো রিস রিস্তি আরুয়া দেহেন
toy resanat shishbobnat dai taati dai dilibna unda are mataime wa matabixe wa ehen anda urabe gixen mataim masalan mataile behen umbara tumare udhayida tidalibno den odor dai tumare dai dilibna tumare tokna tone tone tuneti da dasene dai ibne e dai miau hinat dai taati nat feshat umbato hina are omin okna tundiwa tokna matami befe tisin hisa tunasas un tarabeza tikatek tena tumare idanne tikatine imbare daib sinastit dai taati teni waya are otak urau matabikhe behen enda ikatine un odor yade tegidne wa yade tetene ben odor yayak tisinisna ugarok tisinisna odhai leit amagna hitit bare amak badde miadib betunati da umbatu arriwokna shalla dai thaati datena daina timirna daina teina kassanhan un alla kassen daina sariwona ko daina dayana sakana diayon enen stirokna